0: তামো তামো তামো সুবর তৈমা
1: কানা
0: এই হ্যালো সনা থই নং দিয়ে নসা পাকলাম এই
1: হৈমা
0: নংবো আই খাংদ্রব্রনে নং আঙ্কল ডাক্তার সি লাইবনি নে
1: হৈমা আঙ্কল সরি সরি সরি সরি বাবু বাবু আঙ্কল ডাক্তার আইয়ে আমি থাকিরো আঙ্কল আই আঙ্কল কি সাকসে খাংগেওদ্রে ও বড় বিয়াতি গঙ্কা
0: হইদা হইদা হইদা কাইদে কাইদে কুইরেদ না উনদবা
1: আঙ্কল
0: নংগি নোঙাইও পাও তাবসিদা হরাও মুন্দনে লাইনি নে ইসানা ইয়াওকিবা থবকি ইন্টারভিউ দুসু হাইদোরলানি হাইনা তাই নংনা সুমন হংলে পসে ইতাই মগ তামগ সুকায়া ধরাও জরমগনি
1: কদাই কদাই কদাই ইমো ডক্টর
2: তামাই
1: লাগছে ইদাও না থাসে জ লিং পসে ওদো নোঙাই জে করেদা
0: তামা
1: আদুগ নে ইংসি দি সাকা সারা তাপনে সকেদ ফিকো
0: ওই তামা তামা সুতি গলাইবসিদা ফুক হগ লাগে একটা লাগলাবনি তামা

0: ꯑꯣꯏꯔꯛꯄ ꯌꯥꯕꯒꯤ ꯌꯥꯝ ꯑꯆꯧꯕ ꯁ꯭ꯀꯣꯞ ꯑꯃ ꯂꯩ. ꯑꯗꯨꯅ ꯚꯦꯠꯅꯥꯝꯒ ꯑꯩꯈꯣꯏꯒ ꯃꯣꯏꯒ ꯔꯤꯂꯦꯁꯟꯁꯤꯞꯁꯦ ꯅꯛꯁꯜꯂꯤ ꯈꯨꯗꯤꯡꯒꯤ ꯍꯌꯦꯡ ꯃꯥꯏ ꯐ꯭ꯌꯨꯆꯔꯤꯁꯇꯤꯛ ꯑꯣꯏꯕ ꯑꯦꯁꯄꯦꯛꯇ ꯌꯥꯝꯅ ꯑꯆꯧꯕ ꯔꯣꯜ ꯑꯃ ꯂꯧꯔꯛꯄ ꯌꯥꯕꯒꯤ ꯄꯣꯠ ꯑꯃ ꯂꯩ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ. ꯑꯗꯨꯅ ꯚꯦꯠꯅꯥꯝꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯌꯥꯝꯅ ꯏꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯁꯅꯦꯂꯥꯏꯁ ꯑꯣꯏꯕ ꯃꯑꯣꯡꯗ ꯔꯤꯂꯦꯁꯟꯁꯤꯞꯁꯦ ꯐꯖꯅ ꯃꯦꯟꯇꯦꯟ ꯇꯧꯕꯤꯕ, ꯗꯤꯄ꯭ꯂꯣꯃꯦꯇꯤꯛ ꯇ꯭ꯔꯦꯛ ꯋꯥꯟ ꯑꯣꯏꯁꯅꯨ ꯍꯥꯏꯕꯗꯤ ꯒꯔꯃꯦꯟ ꯃꯤꯇꯤꯡ ꯑꯣꯏꯁꯅꯨ, ꯇ꯭ꯔꯦꯛ ꯇꯨ ꯑꯣꯏꯁꯅꯨ ꯍꯥꯏꯕꯗꯤ ꯄꯤꯄꯜ ꯇꯨ ꯄꯤꯄꯜ ꯒꯨꯝꯕ ꯏꯟꯒꯦꯁꯃꯦꯟ, ꯉꯁꯥꯏꯒꯤ ꯕꯤꯖꯤꯅꯦꯁꯃꯦꯟ ꯕꯤꯖꯤꯅꯦꯁꯃꯦꯟ ꯒꯨꯝꯕ, ꯑꯗꯒꯤ ꯂꯩꯔꯤꯕ ꯑꯇꯣꯞꯄ ꯁꯤꯚꯤꯜ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯃꯣꯏꯒꯤ ꯏꯟꯇꯔꯦꯛꯁꯟ ꯐꯖꯅ ꯇꯧꯅꯍꯟꯕ, ꯑꯣ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯍꯥꯏꯕ꯭ꯔꯤꯗ ꯇ꯭ꯔꯦꯛ ꯋꯥꯟ ꯄꯣꯏꯟꯠ ꯐꯥꯏꯚ ꯀꯥꯏꯅꯦꯀꯣ ꯑꯩꯈꯣꯏꯅ. ꯑꯗꯨꯅ ꯁꯤꯒꯨꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯗꯤꯄ꯭ꯂꯣꯃꯦꯇꯤꯛ ꯃꯤꯇꯤꯡꯒꯨꯝꯕꯁꯦ ꯈꯔ ꯇꯣꯏꯅ ꯁꯤꯟꯕꯤꯕ ꯍꯥꯏꯇꯥꯔꯦ. ꯑꯗꯒꯤ ꯑꯃꯨꯛ ꯑꯩꯈꯣꯏꯒ ꯃꯣꯏꯒꯒꯤ ꯃꯔꯛꯇ ꯃꯜꯇꯤꯂꯦꯇꯔꯦꯜ ꯑꯦꯒ꯭ꯔꯤꯃꯦꯟ ꯑꯇꯣꯞꯄ ꯀꯟꯇ꯭ꯔꯤꯁꯨ ꯌꯥꯎꯍꯜꯂꯒ, ꯀꯩꯒꯤꯅꯣꯗ ꯉꯁꯥꯏꯒꯤ ꯏꯟꯗꯣ ꯄꯦꯁꯤꯐꯤꯛ ꯔꯤꯖꯟꯁꯦ ꯔꯤꯂꯤꯚꯦꯟ ꯑꯣꯏꯔꯦ ꯍꯥꯏꯔꯦ ꯏꯟꯗꯤꯌꯥꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ. ꯑꯗꯨꯅ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯃꯜꯇꯤꯂꯦꯇꯔꯦꯜ ꯑꯦꯒ꯭ꯔꯤꯃꯦꯟ ꯂꯥꯏꯛ ꯑꯁꯤꯌꯥꯟꯒꯨꯝꯕ, ꯏꯁ ꯑꯦꯁꯤꯌꯥ ꯁꯃꯤꯠꯀꯨꯝꯕꯀꯣ, ꯑꯗꯒꯤ ꯁꯥꯎꯠ ꯆꯥꯏꯅꯥ ꯁꯤꯒꯤ ꯃꯤꯠꯌꯦꯡꯗ ꯌꯦꯡꯉꯒꯅ ꯑꯟꯀ꯭ꯂꯣꯁ ꯀꯥꯏꯅ ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯌꯨꯅꯥꯏꯇꯦꯠ ꯅꯦꯁꯟ ꯀꯟꯚꯦꯟꯁꯟ ꯑꯣꯟ ꯂꯣ ꯑꯣꯐ ꯁꯤꯅ ꯋꯥꯇꯔꯁꯤꯗ ꯀꯌꯥꯝꯕꯣꯛ ꯃꯥꯒꯤ ꯖꯨꯔꯤꯁꯇꯤꯛꯁꯟ ꯂꯩꯒꯦ ꯍꯥꯏꯕꯒꯤ ꯁꯤꯒꯨꯝꯕ ꯄꯣꯠ ꯃꯌꯥꯝꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯣꯂꯥꯕꯣꯔꯦꯁꯟ ꯇꯧꯅꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯒ ꯃꯣꯏꯒꯤ ꯔꯤꯂꯦꯁꯟꯁꯤꯞꯁꯦ ꯈꯨꯠ ꯁꯝꯅ ꯆꯠꯃꯤꯟꯅ ꯇꯥꯔꯒꯗꯤ ꯐ꯭ꯌꯨꯆꯔꯤꯁꯇꯤꯛ ꯑꯦꯁꯄꯦꯛꯇ ꯌꯥꯝ ꯑꯆꯧꯕ ꯄꯣꯇꯦꯟꯁꯤꯌꯦꯜ ꯑꯃꯗꯤ ꯑꯣꯄꯣꯔꯆꯨꯅꯤꯇꯤ ꯂꯥꯛꯄ ꯌꯥꯕꯒꯤ ꯄ꯭ꯔꯣꯚꯤꯖꯟ ꯑꯃꯁꯨ ꯌꯥꯝ ꯆꯥꯎꯅ ꯂꯩ ꯍꯥꯏꯅ ꯊꯝꯖꯒꯦ.
1: ꯃꯄꯨꯡꯗꯣ ꯑꯣꯖꯥꯅ ꯍꯥꯏꯕꯤꯔꯤꯁꯦ ꯚꯦꯠꯅꯥꯝꯒ ꯚꯥꯔꯠꯀ ꯑꯆꯤꯠꯄ ꯃꯔꯤ ꯂꯩꯕꯒꯤ ꯇꯉꯥꯏꯐꯗꯕꯗꯨꯅꯦ. ꯑꯣꯖꯥ ꯃꯈꯥ ꯇꯥꯔꯛꯄꯗ ꯁꯥꯏꯟꯁ ꯑꯦꯟ ꯇꯦꯛꯅꯣꯂꯣꯖꯤꯒꯤ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯃꯁꯤꯒꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯃꯨꯛ ꯂꯥꯛꯆꯒꯦ. ꯏꯍꯥꯟ ꯍꯥꯟꯕ ꯚꯥꯔꯠꯀꯤ ꯄ꯭ꯔꯥꯏꯚꯦꯠꯂꯤ ꯕꯤꯜ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠ ꯑꯃ, ꯑꯗꯨꯒ ꯄ꯭ꯔꯤꯊꯤꯕꯤꯒꯤ ꯑꯣꯏꯅ ꯃꯜꯇꯤ ꯁꯦꯟꯁꯔ ꯑꯥꯔꯠ ꯑꯣꯕꯖꯔꯕꯦꯁꯟ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠ ꯑꯍꯥꯟꯕ ꯃꯤꯁꯟ ꯗ੯�ꯔꯤꯁꯇꯤ ꯍꯥꯏꯕꯁꯦ ꯂꯣꯟꯁ ꯇꯧꯕꯤꯕꯒꯤ ꯃꯇꯥꯡ ꯑꯃ ꯌꯥꯝꯅ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯄꯥꯎ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯊꯦꯡꯅꯩ, ꯃꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯈꯤꯇꯪ ꯊꯝꯕꯤꯌꯨ.
0: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯟꯗꯤꯌꯥꯁꯦ ꯁ꯭ꯄꯦꯁꯀꯤ ꯁꯦꯛꯇꯔꯁꯦ, ꯏꯟꯗꯤꯌꯥꯁꯦ ꯏꯟ ꯑꯦꯕ꯭ꯔꯤ ꯁꯦꯛꯇꯔꯗ ꯑꯦꯛꯁꯄꯥꯟꯁꯟ ꯂꯥꯛꯏꯀꯣ. ꯑꯗꯨ ꯁ꯭ꯄꯦꯁ ꯁꯦꯛꯇꯔꯁꯦ ꯋꯥꯟ ꯑꯣꯐ ꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯔꯦꯄꯤꯗ್ꯂꯤ ꯒ꯭ꯔꯣꯋꯤꯡ ꯁꯦꯛꯇꯔ ꯍꯥꯏꯇꯥꯔꯦ. ꯑꯗꯨꯅ ꯁ꯭ꯄꯦꯁꯁꯦ ꯍꯥꯟꯅꯗꯤ ꯄꯕ꯭ꯂꯤꯛꯀꯤ ꯗꯣꯃꯤꯅꯦꯟ ꯇꯧꯔ ꯂꯩꯔꯝꯕꯅꯦꯕ, ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯏꯁꯇ꯭ꯔꯣ ꯒꯨꯝꯕꯁꯤꯅꯀꯣ. ꯑꯗꯣ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯁ꯭ꯄꯦꯁ ꯁꯦꯛꯇꯔꯁꯦ ꯄ꯭ꯔꯥꯏꯚꯦꯠꯇ ꯑꯣꯄꯟ ꯑꯣꯏꯊꯣꯔꯦ. ꯑꯣꯄꯟ ꯑꯣꯏꯊꯣꯔꯛꯑꯕꯅꯤꯅ ꯄ꯭ꯔꯥꯏꯚꯦꯠꯂꯤ ꯃꯦꯅꯨꯐꯦꯛꯆꯔ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠ ꯀꯨꯝꯕ, ꯑꯗꯒꯤ ꯏꯚꯟ ꯄ꯭ꯔꯥꯏꯚꯦꯠꯂꯤ ꯃꯦꯅꯨꯐꯦꯛꯆꯔꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯣꯟꯆꯤꯡ ꯄꯦꯗ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ, ꯁꯤꯋꯥꯛꯇ ꯑꯩꯈꯣꯏ ꯁꯦꯝꯕ ꯍꯧꯖꯤꯜꯂꯛꯑꯕꯅꯦꯕ. ꯑꯗꯨꯅ ꯁ꯭ꯄꯦꯁ ꯁꯦꯛꯇꯔꯁꯦ ꯋꯥꯟ ꯑꯣꯐ ꯗ ꯄꯥꯏꯑꯣꯅꯤꯌꯔ ꯑꯣꯏꯔꯛꯀꯗꯧꯔꯤꯕ ꯄꯣꯠ ꯑꯃꯅꯦꯕ ꯚꯤꯛꯁꯤꯠ ꯚꯥꯔꯠ ꯌꯧꯅꯕ ꯍꯣꯠꯅꯕ ꯃꯇꯝꯗꯀꯣ. ꯑꯗꯨꯅ ꯁꯤꯒꯤꯁꯤꯗ ꯒꯦꯂꯦꯛꯁꯤ ꯑꯥꯏ ꯇꯤꯝ ꯀꯧꯕ ꯄ꯭ꯔꯥꯏꯚꯦꯠꯀꯤ ꯀꯝꯄꯅꯤꯁꯦ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠ ꯑꯃ ꯂꯣꯟꯁ ꯇꯧꯕꯅꯤꯀꯣ. ꯁꯤꯁꯤꯗ ꯃꯤꯁꯟ ꯗ꯭ꯔꯤꯁꯇꯤ ꯍꯥꯏ ꯁꯤꯒꯤ ꯃꯤꯁꯟꯁꯦꯀꯣ, ꯂꯣꯟꯁ ꯇꯧꯕꯒꯤ ꯃꯤꯁꯟꯁꯦ ꯂꯣꯟꯁ ꯇꯧꯈꯤꯕꯕꯨꯗꯤ ꯏꯟꯗꯤꯌꯥꯗ ꯂꯣꯟꯁ ꯇꯧꯕ ꯅꯠꯇꯦ, ꯐꯦꯜꯀꯣꯟ 9 ꯔꯣꯀꯦꯠ ꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯦꯂꯤꯐꯣꯔꯅꯤꯌꯥꯗꯒꯤ ꯂꯣꯟꯁ ꯇꯧꯈꯤꯕꯅꯦꯕ. ꯁꯥꯏꯟꯁ ꯑꯦꯟ ꯇꯦꯛꯇ ꯌꯥꯝꯅ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯄ꯭ꯔꯣꯚꯤꯖꯟ ꯑꯃ ꯌꯥꯎꯔꯤꯕ ꯁꯤꯒꯤ ꯃꯤꯁꯟꯁꯤꯅ ꯇꯧꯅꯕ ꯍꯣꯠꯅꯔꯤꯁꯦ ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯣꯞꯇꯣꯁꯥꯔ ꯍꯥꯏꯕ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠꯁꯦ. ꯑꯣꯞꯇꯣꯁꯥꯔ ꯍꯥꯏꯕ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠꯁꯦ ꯋꯔꯜꯒꯤ ꯑꯣꯏꯕ ꯑꯍꯥꯟꯕ ꯐꯔꯁ ꯑꯣꯐ ꯏꯠꯁ ꯀꯥꯏꯟ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠ ꯑꯣꯏꯒꯗꯣꯏꯅꯦ. ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠꯁꯦ ꯑꯥꯔꯠ ꯑꯣꯕꯖꯔꯕꯤꯇꯔꯤ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠꯅꯤꯀꯣ. ꯑꯗꯨꯅ ꯇ꯭ꯔꯦꯗꯤꯁꯅꯦꯜ ꯑꯣꯏꯕ ꯑꯥꯔꯠ ꯑꯣꯕꯖꯔꯕꯤꯇꯔꯤ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠꯇ ꯇꯧꯔꯤꯕ ꯄꯣꯠꯁꯤꯗ ꯌꯥꯎꯔꯤꯁꯦ ꯍꯥꯏꯗꯤ ꯏꯆꯝ ꯆꯝꯅ ꯄ꯭ꯔꯤꯊꯤꯕꯤꯁꯦ ꯌꯦꯡꯕꯅꯦ, ꯄ꯭ꯔꯤꯊꯤꯕꯤꯁꯤꯗ ꯀꯃꯥꯏꯅ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯔꯤ. ꯑꯗꯨꯅ ꯉꯁꯥꯏꯒꯤ ꯇ꯭ꯔꯦꯗꯤꯁꯅꯦꯜ ꯑꯣꯏꯕ ꯑꯥꯔꯠ ꯑꯣꯕꯖꯔꯕꯤꯇꯔꯤ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠꯁꯤꯗ ꯌꯨꯁ ꯇꯧꯔꯤꯕ ꯇꯦꯛꯅꯣꯂꯣꯖꯤꯁꯦ ꯑꯣꯞꯇꯤꯀꯦꯜ ꯏꯃꯦꯖꯤꯡꯒꯨꯝꯕ, ꯏꯆꯝ ꯆꯝꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯣꯞꯇꯤꯀꯦꯜ ꯏꯃꯦꯖꯤꯡꯅꯗꯤ ꯐꯣꯇꯣ ꯑꯣꯏꯅ ꯎꯕꯁꯦ, ꯁꯤꯒꯨꯝꯕ ꯏꯃꯦꯖꯤꯡꯒꯨꯝꯕ, ꯑꯣ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯁꯤꯟꯊꯦꯇꯤꯛ ꯑꯦꯄꯥꯔꯆꯔ ꯔꯗꯥꯔꯅꯀꯣ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯔꯗꯥꯔꯒꯤ ꯋꯦꯕꯁꯦ ꯃꯣꯏꯅ ꯀꯦꯠꯁ ꯇꯧꯔꯒ ꯑꯦꯅꯥꯂꯤꯇꯤꯀꯦꯜ ꯑꯣꯏꯕ ꯑꯦꯅꯥꯂꯥꯏꯁꯤꯁ ꯑꯃ ꯇꯧꯔꯒ ꯁꯤꯒꯤ ꯃꯈꯥꯗ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯂꯩꯁꯦ ꯑꯦꯅꯥꯂꯥꯏꯁꯤꯁ ꯇꯧꯕꯒꯤ ꯄꯣꯠ ꯑꯃ ꯍꯥꯏꯇꯥꯔꯦ. ꯑꯗꯨꯅ ꯁꯤꯁꯤꯗ ꯇ꯭ꯔꯦꯗꯤꯁꯅꯦꯜꯂꯤ ꯑꯥꯔꯠ ꯑꯣꯕꯖꯔꯕꯤꯇꯔꯤ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠꯇ ꯁꯨꯃꯥꯏꯅ ꯌꯨꯁ ꯇꯧꯒꯜꯂꯦ. ꯑꯗꯨꯕꯨ ꯑꯣꯞꯇꯤꯀꯦꯜ ꯏꯃꯦꯖꯤꯡꯒꯤ ꯏꯁꯨ ꯑꯃꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯆꯤꯡ ꯅꯣꯡꯐꯥꯏꯒꯨꯝꯕ ꯂꯩꯕ ꯅꯣꯡꯒꯨꯝꯕ ꯃꯪꯕ ꯁꯤꯒꯨꯝꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯃꯦꯖ ꯂꯧꯕ ꯉꯝꯗꯦ, ꯍꯥꯏꯗꯤ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠꯇꯨꯅ ꯃꯊꯛꯇ ꯂꯩꯈ꯭ꯔꯕꯅꯤꯅ ꯑꯋꯥꯕ ꯑꯃ ꯑꯣꯏꯒꯗꯣꯏꯅꯦꯕ. ꯑꯗꯒꯤ ꯑꯃꯨꯛ ꯁꯤꯟꯊꯦꯇꯤꯛ ꯑꯦꯄꯥꯔꯆꯔ ꯔꯗꯥꯔꯁꯤꯅ ꯉꯝꯃꯒꯁꯨ ꯔꯦꯗꯥꯔ ꯋꯦꯕꯁꯤꯅ ꯄꯦꯟꯇ꯭ꯔꯦꯠ ꯇꯧꯔꯒ ꯂꯥꯛꯏꯕ ꯏꯟꯐꯣꯔꯃꯦꯁꯟꯁꯦ ꯑꯩꯅ ꯏꯟꯇꯔꯄ꯭ꯔꯤꯠ ꯇꯧꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯁꯦ ꯌꯥꯝ ꯗꯤꯐꯤꯀꯜꯠ ꯇꯥꯛꯁ ꯑꯃ ꯑꯣꯏ. ꯑꯗꯨꯅ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯃꯤꯁꯟ ꯗ꯭ꯔꯤꯁꯇꯤꯗ ꯇꯧꯔꯤꯕ ꯒꯦꯂꯦꯛꯁꯤ ꯑꯥꯏꯅ ꯊꯥꯒꯠꯂꯤꯕ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠ ꯍꯨꯏꯁ ꯏꯁ ꯑꯣꯞꯇꯣ ꯁꯥꯔ ꯍꯥꯏꯁꯤꯅ ꯃꯃꯤꯡ ꯍꯧꯖꯤꯛꯇ ꯑꯣꯞꯇꯣ ꯍꯥꯏꯁꯤꯅ ꯑꯣꯞꯇꯤꯀꯦꯜ ꯏꯃꯦꯖꯤꯡꯗꯣ ꯑꯗꯨꯗ ꯂꯧꯕ ꯑꯣꯞꯇꯣ, ꯁꯥꯔꯁꯤꯅ ꯁꯤꯟꯊꯦꯇꯤꯛ ꯑꯦꯄꯥꯔꯆꯔ ꯔꯦꯗꯥꯔꯗꯣ, ꯑꯗꯨꯒꯤ ꯑꯦꯁ ꯑꯦ ꯑꯥꯔꯗꯣ ꯑꯗꯨ ꯂꯧꯁꯤꯜꯂꯒ ꯑꯅꯤꯁꯤꯒꯤ ꯍꯥꯏꯕ꯭ꯔꯤꯗ ꯁꯦꯇꯤꯂꯥꯏꯠ ꯍꯥꯏꯇꯥꯔꯦ. ꯑꯗꯨꯅ ꯃꯥꯅ ꯌꯨꯁ ꯇꯧꯗꯣꯔꯤꯕ ꯇꯦꯛꯅꯣꯂꯣꯖꯤꯁꯦ ꯑꯣꯞꯇꯤꯀꯦꯜ ꯏꯃꯦꯖꯤꯡꯁꯨ ꯇꯧꯔꯅꯤ, ꯁꯤꯟꯊꯦꯇꯤꯛ ꯑꯦꯄꯥꯔꯆꯔ ꯔꯦꯗꯥꯔꯁꯨ ꯇꯧꯔꯅꯦꯕ. ꯑꯗꯨꯅ ꯑꯦꯄ꯭ꯔꯣꯄ꯭ꯔꯤꯌꯦꯠ ꯑꯣꯏꯕ ꯃꯇꯝꯗ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ, ꯑꯃ ꯌꯨꯁ ꯇꯧ ꯑꯃ ꯌꯨꯁ ꯇꯧ ꯇꯥꯔꯒꯗꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯏꯃꯦꯖꯁꯦ ꯃꯌꯦꯛ ꯁꯦꯡꯕ ꯑꯗꯒꯤ ꯌꯥꯝ ꯂꯥꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯏꯟꯇꯔꯄ꯭ꯔꯤꯠ ꯇꯧꯕ ꯌꯥꯕ ꯃꯑꯣꯡꯗ ꯑꯩꯈꯣꯏ ꯏꯃꯦꯖꯁꯦ ꯐꯪꯒꯗꯣꯏꯅꯦꯕ. ꯀꯥꯟꯅꯕ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯂꯩꯒꯅꯤꯀꯣ, ꯃꯥꯏ ꯑꯦꯄ꯭ꯂꯤꯀꯦꯁꯟꯁꯦ ꯃꯌꯥꯝ ꯂꯩꯒ꯭ꯔꯦ ꯍꯥꯏꯇꯥꯔꯦ. ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯗꯤꯐꯦꯟꯁ ꯑꯃꯗꯤ ꯅꯦꯁꯅꯦꯜ ꯁꯦꯀ꯭ꯌꯨꯔꯤꯇꯤꯗ ꯍꯥꯏꯔꯣ, ꯁꯔꯚꯤꯂꯦꯟꯁ ꯀꯨꯝꯕ ꯇꯧꯕ, ꯗꯤꯖꯥꯁꯇꯔ ꯃꯦꯅꯦꯁꯃꯦꯟꯠ, ꯁꯦꯀ꯭ꯂꯣꯟ ꯒꯨꯝꯕ ꯑꯃ ꯂꯥꯛꯄ ꯃꯇꯝꯗ ꯑꯦꯒ꯭ꯔꯤ ইনস্টিটিউশন পাবলিশ তো হন্দক পাবলিশ তোবসে ক্রাইম ইন ইন্ডিয়া 2024 হাইকো রিপোর্ট 2024 ডেটা হইগদ ওভারঅল ক্রাইম সে হন্দাই হাইবা পোট আমি 2023 রিপোর্ট ক্রাইম রেট সে 448.3 আদুগা হন্দকি 2024 না 418.9 মুক লাই হাই আদুনা আদুম আপনি লো এন্ড অর্ডার আমি পুলিশিং সেদম ফগলে উবসুয়াইকো বাট অন আদার সাইড অফ দ্য স্টোরি ডেটাসে আচব কনসার্ন খর নম্বর ওয়ান কেসেস ইনভলভিং চিলড্রেন হেঙ্কলব হজি হেঙ্কলপে নিয়ারলি 5.9% মূল হেঙ্কলে হয় 1.8 লাখ কেসেসে চাইল্ড এবিউজ কি ইস্যু ট্রাফিকিং ইস্যু অনলাইন এক্সপ্লোটেশন ইস্যু আমি জুভেনাইল ভালনারেবিলিটি ইস্যু সে এক্সপোজ তৈরি ডেটা শো তো আহমাব পয়েন্ট নি কিনোদি চাইল্ডসে হেঙ্গাই ইন্ডিয়া পিলার আগামী পোস্ট ক্রাইম ওখলে হাইসে ইটস এ কোস অফ কনসার্ন নিকো আনাদার কেস আমি সিনিয়র সিটিজেনশিপ সিনিয়র সিটিজেনশিপ ক্রাইম হেঙ্কলব মরুগাই টেকনোলজি ডেভেলপমেন্ট লাগবেন ফ্রোডুলেন কোল আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মৌমদ হাইতারেকো নি ও টি পি লাগবেন খোঁপনি ওয়াঙ্গ হইগ্র লোরে আহনগাই খামদি নাই ডিজিটাল লিটারেসি খিং নেমজাবি এক্সপোজ তোদনে তৌরমি ক্রাইম হেঙ্গলপ থেফ চিটিং ফ্রোড কম হেঙ্গলিগো ক্রাইম সে নিয়ারলি 16.9% হেঙ্কলে হাই এস কম্পেয়ার 2023 সো 16.9 ইস এ হিউজ নিকো এলডারলি পিপল এম্পাওয়ারমেন্ট পিবস দরকার মতানো আদি খাই সিরিয়াস হইব পোটে হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ক্যাটেগরি কেন রাহুল থামি সাইবার ক্রাইম সাইবার ক্রাইম হেঙ্কলপ চান্স আমসেব 17.9% হেঙ্কলে হন্দক অরাউন্ড 18% আদিকো 18% সাইবার ক্রাইম হেঙ্কলে ইন দ্য সেন্স সাইবার ক্রাইম ডিসেন্ট্রালাইজ হইব মৌমদনে কেস তোমাদ আরুবগদিনে আইন গ্রিভান্স রিজার্সেল আরুবগদিনে কদাই তোর সাইবার ক্রাইম খেয়ে সাইবার ক্রাইম তোর ডিফারেন্ট ডাইমেনশন টচ তো ইকোনমি ডাইমেনশন সাইবার ক্রাইম তোরপাই সেক্সুয়াল হারাসমেন্ট সাইবার ক্রাইম তো আঙ্গি এক্সপ্লোর তোর সাইবার ক্রাইম তো সোশ্যাল সেক্টর ইকোনমি সেক্টর ইন এভরি সেক্টর সাইবার ক্রাইম তোরপাই ইভেন আপনি ন্যাশনাল সিকিউরিটি হাইতারেকো কম্প্রোমাইজ তোরপাবি চান্স চৌবে হাইতারে আদনাগি 17.9% হেঙ্গপ 73% ফ্রোড রিলেটেড ওই মোয়াইকো ইকোনমিকল এসপেক্ট উব ভাঙি মরুয়াই ফিশিং আপনি সাইবার ক্রাইম টেকনিক মেয়েছে ওয়েবসাইট চঙ্গলপ হাইতারে তমতমনকো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তোর এ নমিন কী কৌদে হোক তমতম চঙ্গলপে লাস্ট মানে পাম পোটো তারকদনেব ফিশিং আদি ফেক ইনভেস্টমেন্ট স্কিম হোয়াটসঅ্যাপ কম আমাদের নাম সুমায় স্কিম ফাওরে তৌরে নাকি স্কিম পয়সা সুমায় হাই মেয়েছে কিনা ডিজিটাল লিটারেসিদ্ব তারি আহেন পাম হাইসে মহসানে কিন্তু কন্ট্রোল তোব তারি নমুদনে এনি লিঙ্ক থাকবেন নমুদ ইস্যুসে চৌদনে হাইতারেকো আইডেন্টি থেফ মরুয়াই আতোপ সার সারাই সোশ্যাল মিডিয়া তৌরি মামসিনেকো দিস ইস আইডেন্টি থেফনে মেয়ে ফটো হাপসলেন মমিং হাপসলেন ডিফেমেশন তোরপ সেমিং তোরপ হোনারপ মামু থে হাইতারে মামসে আপনি টেকল তোকে হাইতারি ওভারঅল ক্রাইম হন্দরিবনি লো এন্ড অর্ডার আমি পুলিশিং ইম্প্রুভমেন্ট উব ফাইকো বট স্টিল সাইবার ক্রাইম আনৌব আপনি টাইপ অফ ক্রাইম থাকবেন আপনি দরকার এফেক্টিভ পুলিশিং খত নে এফেক্টিভ পুলিশিং স্ট্রং সোশ্যাল ডেভেলপমেন্ট দরকার সে খুব সামনে সামনে চাপিনব দরকার হিসাবে ইনস্টিটিউশনালাইজেশন ফজন সেমিব হাইতারে সাইবার ক্রাইম হেন্ডেল তো আঙ্গি হেন্ডেল তো আদি আহন ইস্যু হেন্ডেল তোবো ফজন স্ট্রং ইনস্টিটিউশন সেমিব জাস্টিস ডেলিভারি সিস্টেম ফর এক্সাম্পল এগুলো ক্রাইম থে হাইরো হেমাই চাহি কুন কুন্দ্রা ফদ জাস্টিস হইরগদি ক্রাইম মাসা মাসুরগদিকে কিন্তু ক্রিমিনেল ক্রাইম সে তৌনিব হাইতারেকো ফ্যাক্টর আমহলে জাস্টিস ডেলিভারি সিস্টেম থা ফাস্টার ওহেনব আগে টেকনোলজি চেঞ্জ তো খুঁজে ক্রাইম মল হেঙ্গলকদিনে টেকনোলজিক্যাল প্রিপেয়ারনেস ফজন থাম সাইবার ক্রাইম কমায় হেন্ডেল তো মেয়েছে এওয়ারনেস পিবিব ট্রেনিং পিবিবকো মাম তোহনি পাবলিক এওয়ারনেস মাসিফ মুভমেন্ট আমি স্বচ্ছ ভারত মিশন মুভমেন্ট চেঞ্জ তো আপনি স্যানিটেশন ক্লিনিনেস সুমায় সাইবার ক্রাইম সাইবার স্বচ্ছ কেন্দ্র কেন মাম আপনি মুভমেন্ট হাইতারেকো পিপল যে পুরো কমিউনিটি পার্টিসিপেশন তো পোটে তোহনি হিসাবে সুমায় থামছ
1: লোলপি কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল সি এ জি স্পেশাল অডিট কন্ডাক্ট তো ইন্ডিয়ান সিটি চামগ সুক্ন